0: আমা বাইরে আনুস না, পৌয়া করায়ো আমরো বা আউনি সমাচার লিয়ায়ো, আমরো বা আউনি, আমরো বা আউনি।
1: সুবল সুবল, হ্যাঁ সরি বল, ভালা ভালা সমাচার লেরা। হ্যাঁ কত্তি করার মরে কো বাং।
0: আমা কওয়ালে আমরো বা আউনি সমাচার লিয়াকো হয় না কিন ধপাকো।
1: সুসমাচার হইনি ছোরা, পল্টনিকো কেই ভর হুন্না, তেরা বা আউলান ভনে তো রর মাত্র বোবা বাই।